0: কি বলে বেচা শুনে নাই? কি বলা দেখা হ্যাঁ Lots of Gopalan, George Ocean, Paul Adam, Lincoln Adam, Nora. First, phonetically, Robert Adam, Victor, Ida, King, Ida, Robert Adam, Nora, Rick.
1: Go ahead.
0: 7-3 of 1980, male, out of Saratoga, Rick.
1: Go ahead.
0: Edward 2195003.
1: Pepper.